0: কাজই এম থিং এটা দিন ফাইনাল হবে এটা
1: দিন
0: এটা দিন হবে ফাইনাল এটা
1: রুবো গেল না নাতে
0: কাগে কাগে এটা থেকে হোটেল লিংস না না নাতে এটা আমসিং লো ফাইনাল লাগে লিংস এটা স্টেজ রে গেন্ড অফিস লিংস না না
1: আচ্ছা আচ্ছা না চিলি থেকে বন আটকার করে চি আবেন গোল্ড মেডাল বন না
0: এন্ড্রে ফার্স্ট দিন বেস্ট অফ সিক্স রেডিং হয়ে যায় না এন্ড আবু ইন্ডিয়া দেশ রে কাজে জাগার হয় না কুপুলি এলে চিলকে তাই কিনে এন্ড আ প্রতিদ্বন্দ্বী আয়া চিলকে যে না মানে আজ মেডেল রে মিনা নিচি ফার্স্ট সেকেন্ড থার্ড রে মিনা নিচি কাগে এন্ড আলে সিনিয়র কো কাজে কাগে ফার্স্ট সেকেন্ড থার্ড রে মিনা মে মেন দো বানি তে পজিং মে দিমাগ বানি তে স্থির কে মে পক্কা গোল্ড মেডেল হুজু আমা ইনকা কো বড়া কেলিং হ্যাঁ
1: হ্যাঁ
0: এটা মুসিং লিং সেনা না ইনকা গে বানি তে দিমাগ শান্ত কে তে জকালি উড়ু বাকিডা কাগে নিমিন সাঙ্গিনি আতে নি হুজু কেনে সবেন কো উমেদ মিনা সবেন কো দান তাই কিনা লিং চি সেনা কানা মেনতে ভারত আতে হ্যাঁ এন্ড জক নেপাল গড়ো ইতে ইনকে সবেন কো উমেদ মিনা এন্ড আকো লাগি দো পরিবার লাগি দো জক মিটু মৌকা মিনা নাগে মেডেল লাউ কে তে জক মান সম্মান বু বড়া হয় মেনতে হ্যাঁ এন্ড ইনা কো জীবন রে রিকে কে তে পানি তেলিং পোজিং কিরা এন্ড ইনতে গে মানে ফাইনাল রে কাজি কিরা কো বেস্ট অফ 3 রে কোয়ে কোয়ে মিনা লিয়া ফার্স্ট সেকেন্ড থার্ড কো কাজি লিয়া
1: আচ্ছা এনা কাজি রে মেনা আবু কো কাজি এ মেনা বনো করে হো জাটরে গতি রাটাঙ্গা হো মেনতে
0: কো কাজি এ আয়া সময় রে ইয়া নি
1: এনতে আবেন আবেনা হমোদো চিলিকে চিনা চিনা কো বন জম করা তেনে লেকা বন বাই রে দিয়ে
0: জম নো তো গানে না বহুত প্রোটিন ওয়ালা চিজ বলে রে জমা
1: আচ্ছা
0: জিলকে জিলু লে জমা জারম লে জমা নাতে সয়াবিন কো চানা কো ইনা কো সুপুরি লে জমা
1: মানে তো
0: মান্ডি কো চিলকে এক কম্পিটিশন লাগে তো 6 মানে টাইম তাই হয় হ্যাঁ এন্ড 3 মানে ব্লেজার লে জমে মান্ডি কো চাউলি কো রুটি কো নাতে 3 মানে সারিয়া কানোয়া এন্ড চাউলি নাতে রুটি না দলে বানতা টিকি জিলু নাতে জারম নাতে সালাদ নি নাগে 3 চিজ গেলে জমে হ্যাঁ ইনা সুলপ জমে মানে ইনা সুলপ জমে
1: মানে টিকি জিলু থেকে চালাও
0: ইনা থেকে চালাও হ্যাঁ
1: না চাই বসে আবু যে পা দন পা রাপা জিলু
0: রাপা জিলু ইরা ইনা ইনাও চালাও হ্যাঁ ইনাও চালাও মেন ইনাও চালাও সুনুম কো জুলি আছে কারি ইনা তো খালি কাজে দেই মেসে খালি জমে তো নাই পা
1: এন্ড সুনুমো কাগে সসঙ্গো কাগে বলুন কাগে
0: কা সুনুমো কা সসঙ্গো কা ডো বলুন কা আচ্ছা
1: আতেগা আবেনা জবেন জিরদো মানিয়া কি আলিং দো টিকি জিলু সঙ্গে লিং জমে মানতে আবেন এন্ড চিলিকে বেন সিবাই তরাং ওয়ারে দো
2: সেবা দোগা ইনকা গে আকো জেসে বডি বিল্ডিং রে জমেতি আজ তারিকা মিনা রুল মিনা এন হিসেব থেকে ও আপা হুজুর রিও আলিং টিকি জারম গলিং ইমাই এনতে জারম ল সাত রে মিন্ডল কা আলু মন্ত্রে সাঙ্গালিং টিকি মিসাই ইনা গে নাস্তা না ডো টিকিন মালিও দো কা জমা কাকো জমি আকো এন বডি বিল্ডিং রে দো এনতে দো তিন পাউল কা আগুই এ জিলু এন চিম জিলু গে ইনা গে টিকি সুঙ্গেলিং টিকিতা এন্ড সুনুমো কালিং মিশাইয়া মশলাও কাগে সসঙ্গ কাগে এন্ড বুলুমো কাগে টিকি সুঙে টিকিন জমি এনতে কুচ সালাদ মিনা এনা কিরা কো এন্ড বান্দা কোবি পাত্তা তিয়া ইনা কো মিনা ইনা কো গলিং মি টিকিন এন্ড
1: হন কো দো কাকো আসার
2: হন কো কো জম লিকা আয়া অকো জম দো কো জম লিকা কাকো সুকু এ কাকো সুকু এন দালিং ও লিন কালিং মাইও কা মেন গালিং দলিং জম মাল জম দো জম লিং জম দো হালিং
1: এ অতং অতং ইতি গবা এন আবু এ সেপেট হাপন পো কোন কো ইয়া তো পেরে মানে পড়া দো কা চালা বাচ্চা এন দো ইমিন কাকো পড়া জম গিতা ইয়া এন আবেন চিকান সন্দেশ বেন মাকো সেপেট হাপন আয়ার পা নিকনা তরিও নালা নাম আছে কে মেন দিয়া এন আবেন পা কে জায়গা
0: অকো এ পড়া কা কো পড়াই রে তেজ বংকো এ মান নি কা ইনুম রে বহুত ক্যারিয়ার মিনা আগার আকো ইচ্ছা শক্তি তাইও রে চিকা আজ ইনু এতে নৌকরি নামে এন্ড ইনু বহুত বড়ি মিনা ক্যারিয়ার এন্ড রে বহুত বড়ি বাইও পড়াই রে ডিসিপ্লিন ইনু রে ডিসিপ্লিন ডিসিপ্লিন দো সবেন জায়গা রে মিনা গে এন্ড ইনু তে রে বড়ি ডিসিপ্লিন কে তে কো ইনু রে দো এন্ড রে নৌকরি কো নামে গে
1: আচ্ছা
0: হ্যাঁ ইলকে না অ্যাথলেটিক্স মিনা ফুটবল মিনা জান ইনু রে সবেন আর ইনু মিনা মেন দো আকো নিনা সন্দেশ ইনি মকো যে পড়াই লিখাই ঠিক বানো জান কাজি বানো মার এন্দো ইনুং তরিও ক্যারিয়ার কো বাইকে মেন দো আবু নাসা পান কো ইনা কো বাগে তো বা ইনা কো কাবু নাসা পানিয়া inung dehan rado inung kete ke sobe na abu parome ya mente ya
1: ya hatu pel do di ing chato mendo nasi ing ka chako maji
0: ing ka e ya football koreo ko inung echa na warsing do chin ke chala kana
1: kasi
0: one day kasi in pa ko senoa bali inung ten pelia ko ale lo ale ale o in ka lel parun tra one day le senoa endo in pa lo dai jena rado in pa rage rasi ko di ing ko nu kete in ka ke ಕರಿಯರ್ ಇನ್ ಕತೆಗೆ ಚಬಾವ ನಿಪಾ ವಂಡೆ ಗಪಾ ನಿಪಾ ವಂಡೆ ಇನ್ಕ ಇನ್ ಕತೆಗೆ ಸಮಯ ಪರಮ ಅಂಡ ಹೋಮೋ ಖರಾಬ ಇನ್ನಮೆಂತೆ ಅಗರ್ ಫುಟ್ಬಾಲ್ ಬಾಣಿ ಇನ್ನು ತೆಲ್ ಜೊ ವಂಡೆ ಕು ಬಾಗ ಕೇತೆ ಬಾಣಿ ಲೀಗ್ ಬು ಇನ್ನು ಸುಯೆ ಸುಯೆತೆ ನೆನ್ ಲೀಗ್ ಇನ್ನು ಕೇತೆ ಬಾಣಿ ಎಸ್ಟೇಟ್ ಬು ಇನ್ನು ಎಸ್ಟೇಟ್ ಬು ಇನ್ನು ಯಾತೆ ನ್ಯಾಷನಲ್ ಬು ಇನ್ನು ನ್ಯಾಷನಲ್ ಇನ್ನು ಜೇನ್ ರದು ಆಯಾ ನಿಪಾ ಇನ್ ಪಾತೆಗೆ ಆಫರ್ ಕು ಬಾಣಿ ತೆ ಹುಜು ಗೆ
1: ಓ ಸಮಾಜ ರೆನ್ ಹೋ ಕು ಸಬೆನ್ ಕೋರಾ ಸತನ್ ಲೋ ತೆಡೋ ಸಮಾಜ ರೆನ್ ಕೋ ಕೋರಾ ಸತನ್ ಗೆ
3: আলে রাস আলে তাই না আলে জমে কালে জমে আইয়া হন কো আপে জমকে রে আই বহুত খুশ
4: সে না দ ইন পাই কো টেকিং হই জুর দ নালা পাশে পাই কো টেকিং হই জুর দ ডিং কো সবেন চালা তা বাকি
3: হ্যাঁ গে বাকি এ আলে মি তাই সে না আলে মু জমে চুকু কা গরি গালে মে সবেন পাই তে চাবালে মে তে হুজু মে মি তাই সে না না এন্ড ইমার্জেন্সি লিকাপ সাবেন কো জুত না ইয়া জুড়ি সে পে আপনম কো যা কো সেলেন কো কো গ্রুপ রে তাই ও হুজু জেনে আলে শুকুরবারে না আন দিলিয়েতে জাজরে দবিয়ে না দেনা আমরা তো নাম আ রে হ্যাঁ এটা শিখতে আলে প্রোগ্রাম এ জানা হ কালে প্রোগ্রাম দাই জেনে ইনা দন্ড এক দু এক ডেড় ঘন্টা রিয়া হ রামে না বিটা কে ডাকিন রাখি কি না কি না প্রোগ্রাম দাই আন রাজ বাজার মসি শুকুরবারে লি মাসি কোনা করেন তেনে
4: ঠিক আছে এনতে কাজি দ মেনা যা ডিং রাসি আকারিং আকারিং তে রিয়া হন পপে মারান কে কো গিয়া এন টিং এ সময় রে গুটা দিসুম রে না চলে কে hola yo banking manale kate sing bharat sarkar ko kya tar ngring mantrala re
3: acha
4: iya entin tar boxi smaking kya ko nam tanam manale tiki ha ke raj sarkar ya dili ho bajana chi ta subidha le ma bana mele kana ha ki
3: lagi par gaya ha acha mate
1: sai suna sare kaji ando nin ta dege abu kada de ayun ten haga ente mundu ko আবু পেতে আমার সাবেন কো আবেন আলিম পেতে জোহার গে
2: জোহার
1: গে আবু পেতে আমার সাবেন কো আবেন আলিম পেতে জোহার গে
2: জোহার
5: গে ঠিক আছে জায়গাতে আমি তো এলাবু পুরেন বু আয়ুম লিয়ে বুদ্রেম হোয়াটসঅ্যাপ না তাকি জুড়ি কথা আয়তে